কিন্তু কবলাদেবে হুদাই নাহাই না ত্রাতা বাতাসতে দরায়ে কি বরনা যে হুদা ভয়ে অন্তরা রাজা খুশি হুদাই তরে।